ना ना ना ना करते इकरार कर लिया और ये फिल्म राम अवतार से निकला गया। फिल्म राम अवतार नेकतीन अख्तन तख्तख में ये जो रिलीज किया गया है, अनुराधा मोहम्मद अजीज और उदित नारायण जी की आवाज में, म्यूजिक डायरेक्टर लक्ष्मीकांत प्यारेलाल और गाने का लेखक आनंद बख्शी। आज इन हेट लेवन वर्त्रोवन इन योरसेल्फ हैब वर्ड हेट क्राफ्ट एंड आज यू हैट सेल्फ द वर्त्रोवन इन अंदरन हैब वर्ड हेट स्वाक्त देर Als we met uitdagende situatie worden geconfronteerd, is onze eerste reactie vaak negatief. Het is makkelijk om meegesleept te worden in een storm van nutteloze gedachten die ons alleen maar verder van het vinden van een oplossing brengen. Door elke dag op één positieve gedachte te focussen, cultiveer je stabiliteit. Door voortdurend te oefenen, helpt deze gewoonte je stabiel te blijven. Zelfs in de moeilijkste tijden. Heb de rijkelijke zegen van de Almachtige en heel veel liefde, dankbaarheid, wijsheid in harmonie en wees lief voor elkaar en blijf vooral positief. Een blijde glimlach op je gezicht met een goed humor en geniet

सुंदर गजल आप श्रोताओं के सेवा में मैंने पेश किया, कंपोज बाय माएस्ट्रो जयदेव वर्मा, अगली फिल्म चांद ग्रहण, और आवाज थी सुरोका देवी भारत रत्न लता जी के। हमारे प्रिय प्रिय साथियों, कुछ ज्ञान की बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ विद्वानों, मशहूर मशहूर लोगों ने मनुष्य के बारे में इतना सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे है यारो, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशो अमीर लेकर के इन बातों से कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे। दूसरा गौर फरमाए, अर्ज किया है श्री फ्रीक द योंग है इस नीदरलैंड्स का बाराचिए का बोर 1944। अब फ्रीक द योंग ने कहा है मनुष्य के बारे में यारो कि द ताल कैंथ है इन बपेरकिंग इन द बपेरकिंग टोंट सिख द मेंस। आगे में गए श्री दिर्क कोस्टर, नीदरलैंड स्क्राइवर 1887-1956। और दिर्क कोस्टर ने कहा है मनुष्य के बारे में यारो कि door voor anderen te leven leeft de goede mens op de beste wijze voor zichzelf. Aan alle waarachtig altruïsme is gezuiverd egoïsme. Johann Wolfgang von Goethe, Duits schrijver en dichter, 1749-1832. Johann Wolfgang von Goethe, ik haal hij, manusje kebare me aruki. Een goed mens is in zijn duister streven zich altijd toch de rechte weg bewust. Miep Diekman, Nederlands schrijfster, 1925-2017. Oh, Miep Diekman, ik hier hij, hamlo ke bare me. Een mens bezorgt zichzelf een boel ellende door zo graag aardig gevonden te willen worden. Een hele goeie hoor. Diogenes van Sinope, Grieks filosoof. Leefde van 323 tot 412 voor Christus. Diogenes van Sinope, een nekahai, manusje kebarmiarki. Een mens moet met zijn meerdere omgaan als met vuur. Niet te dichtbij, opdat hij zich niet brandde. Niet te ver er vandaan, omdat hij niet bevriezen. Ook een hele goeie. Anton Tjecho, Russisch schrijver, 1860-1904. Anton Tjecho, eigenlijk moest er achter de deur van ieder tevreden en gelukkig mens iemand staan met een hamertje die er door zijn geklop gedurig aan herinnerde dat er ook ongelukkige mensen bestaan. Dietrich Bonhoeffer, Duits kerkleider en verzetsstrijder, 1906-1945. O, Dietrich Bonhoeffer, God zoekt niet de meeste perfecte mens om mee in contact te komen, maar hij aanvaardt de mensen zoals zij zijn. Louis Couperus, Nederlands schrijver, 1863-1923. O, Louis Couperus, nikahai, ik geloof dat een gezond egoïsme nodig is voor de mens als brood en water. Oscar Wilde, Iers schrijver, 1854-1900. Oscar Wilde nekha hai manushya ke bare mein aro ki ontevredenheid is de eerste stap naar vooruitgang van een mens of volk. En de laatste van vandaag, Kaisri Ewi
Heinrich Fromm, Duits-Amerikaans filosoof en psycholoog, 1900-1980. Veel psychiaters vinden de bestaande maatschappelijke structuur zoiets vanzelfsprekend, dat zij een onaangepast mens het stigma van minderwaardigheid opdrukken. Toch maar een privilege, Routaon, heb je op kuch kahaute, udaharan, suna, jo manushya ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Hier zou je lekker in bato komen, ja, Routaon ko sunaya ki, in bato se kuch na kuch to hum log zarur seekhte hi rahenge. प्रोग्राम को आगे बढ़ाता हूं यार, एक और जबरदस्त सॉन्ग मैंने सेलेक्ट कर चुका हूं आप सभी की सेवा में. गाना का बोल है, आसमान पर एक सितारा, क्या बात है. एक फिल्म जंबिश uit 1985, एक और नया आवाज उस जमाने का गाने वाली फैयाज जी का, मिलके सुनते हैं. Composed by Maestro Jaydev